জুনা জুনা কে বল আঁকা খোলা না প্লিজ জুনা জুনা আঁকা খোলা না জুনা আঁকা খোলা না।